সব ক্ষেত্রতে সন্তুলিত ঋণ যোগাবার উপরে জোর দিয়ে মুখ্য শাসন সচিব কইছেন, পর্যটন, কৃষি, উদ্যোগ, মাছ চাষ, খাইবার দর প্রক্রিয়াকরণ আও সেবা ক্ষেত্রকে প্রাথমিকতা দিয়া যিবা। ইজ অফ ডুইং বিজনেস আও রেড টেপ নু রেড কার্পেট তক আভিমুখ্য গ্রহণ করবার লাগি ভিল মুখ্য শাসন সচিব নির্দেশ দিয়েছেন। রাজ্যে ছাত্রীমানকু এআই ও আধুনিক প্রযুক্তি বিদ্যাতে সশক্ত করবারকে উচ্চশিক্ষা বিভাগ আও এডুনেট ফাউন্ডেশন ভিতরে বুঝামণাপত্র স্বাক্ষরিত হয়েছে। মাইক্রোসফট সহযোগী রাজ্যর মহাবিদ্যালয়ের ছাত্রীমানকু কৃত্রিম বুদ্ধিমত্তা, ডাটা সাইন্স, মেশিন লর্নিং, সাইবর সিকিউরিটি, পাইথন, ডাটা এনালিটিক্স থি 240 ঘণ্টার তালিম দিয়া যিবা। ফি বছর ইতি হাজারে জন ছাত্রীঙ্কু সামিল করা যিবার লক্ষ্য রাখা যাইছে। উচ্চশিক্ষামন্ত্রী সূর্যবংশী সুরজ ই অবসরে কইছেন, জাতীয় শিক্ষানীতি 2020 অনুসারে ছাত্রীমানকু প্রযুক্তি ক্ষেত্রতে সশক্ত করবাটা ইতার মুখ্য লক্ষ্য আয়। ভোটর তালিকাকে নির্ভুল ও স্বচ্ছ করবার লাগি রাইজে চালিথিবা স্বতন্ত্র সঘন সংশোধন এসআইআর অভিযানর গলাকাল 8 নম্বর দিন সরিছে। বেলবুডর 6 বজে তক রাইজে 1,98,97,331 জন ভোটরকু পরিগণনা ফর্ম বটা যাইছে বলে রাজ্য নির্বাচন অধিকারীঙ্কর কার্যালয় তরফ সূচনা মিলিছে। দেবগড় জিলাপালঙ্কর সম্মেলনী কক্ষন অনুসূচিত জাতি ও জনজাতি লোকর লাগি জিলাস্তরীয় সতর্কতা আও অত্যাচার নিবারণ পি ও এ আইন 1999 বাবদে গোটে বৈঠক হয়েছে। অনুসূচিত জাতি ও জনজাতি সম্প্রদায়ের লোক ন্যায় আও সমানতা দেবার উপরে কাম করবার লাগি জিলাপাল বিভাগীয় অধিকারী মানুষ পরামর্শ দিয়েছেন। পানিপাগ, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আবার হপ্তে ভিতরে ওড়িশা উপকূলকে পৌঁছিবা বলে ভারতীয় পানিপাগ বিভাগ তরফ আকলন করা যাইছে। মৌসুমী আগকে বড়বার লাগি পাগ অনুকূল রয়েছে। কালবৈশাখী প্রভাব থি সম্বলপুর, দেবগড়, ঝারসুগুড়া, সুন্দরগড়, বরগড় সহ 24টা জেলার ধুকাগড়ি সঙ্গে বর্ষা হবা বলে ভুবনেশ্বর আঞ্চলিক পানিপাগ বিজ্ঞান কেন্দ্র তরফ সতর্ক সূচনা জারি করা যাইছে। আবার 3 দিন ভিতরে দিনর তাপমাত্রা 2-3 ডিগ্রি তক বড়িপারে বলে পানিপাগ কেন্দ্র তরফ সূচনা দিয়া যাইছে। এছিন আঞ্চলিক খবর শেষ হল। আঞ্চলিক খবর শুনিপারবে রাতে 7 বাজিকরি 2 মিনিট থি। জুহার।

এই শেষ কল সহ আজি শেষ হল হিন্দি কথাচিত্র গীতর লাইভ ফোন ইন কার্যক্রম হ্যালো অনুরোধ উপস্থাপনা দায়িত্বরে মু তেজশ্রী মিশ্র বৈষয়িক সহায়তা করে সত্যরঞ্জন পণ্ডা এবং তপন কুমার পট্টনায়ক পুনে মনে পকাই দেছি এই কার্যক্রমে আপনার আপনার মনপসন্দর হিন্দি কথাচিত্রর গীত শুণবা প্রত্যেক শনিবার এবং রবিবার সকাল 9টা রু 10টা মধ্যে আমকেন্দ্রর ফোন নম্বর 0663-2411-240 এবং 0663-2411-231 রে ফোন করবে। আজ রহুচু তেজশ্রী মিশ্রু এবং আকাশবাণীর সমস্ত শ্রোতা মানুষ আপনার অনুরোধ রখি গীত বজাইছু, সেই আপনার ফোন করি ধন্যবাদ। উপস্থাপিকা বিদায় দিও, নমস্কার।

পরবর্তী সিনেমা অনলি প্যার নু ইয়াচিন শুনমা। গাইছন হ্যুমান সাগর আর দীপ্তিরেখা, গীতকে লিখিছন নির্মল নায়ক, সঙ্গীত সাজাইছন অভিজিৎ মজুমদার।

এছেন সুনমা সিনেমা বজরঙ্গী নুই গীতটা গাইছন হ্যুমান সাগর আর দীপ্তিরেখা গীতকে লিখিছন সুব্রতা স্বাইঁ সঙ্গীতটি সজাইছন প্রেম আনন্দ।

শ্রোতা বন্ধু, ওড়িয়া সিনেমার গীত শুনেছেন। এই ক্রমথি আজ শেষ গীতটা শুনমা। সিনেমা প্রেম রোগিনু গাইছেন উদিত নারায়ণ আও তপু মিশ্র। গীতকে লিখেছেন অরুণ মন্ত্রী, সঙ্গীত দিয়েছেন প্রশান্ত পাঢ়ী।

শ্রোতাগণ, হিন্দি সিনেমা গীতর কার্যক্রম থি গোটে সিনেমা ক্রম থি আজ শুনুছন কুই মিল গিয়া সিনেমার কেতের গীত সঙ্গীত দিয়েছেন রাজেশ রোশন। কার্যক্রম শেষে আসুন শুনমা এই গীতটা গাইছেন শান, কবিতা কৃষ্ণমূর্তি আর বেবি স্নেহা, গীতিকার নাসির ফরাজ।

শ্রোতা বন্ধু, প্রকৃতির সুন্দর পরিবেশ মনকে সুন্দর ভাবনাতে ভরি দেশে। প্রকৃতি আও মনর ভাব দুহে যেনতা গোটে সূতা থি বন্ধা। যেতেবেলে মন খুশি থেসে সবু কিছি আহরি সুন্দর লাগছে। আসুন শুনমা আউ গোটে গীত। শিল্পী সুমন কল্যাণপুর, গীতিকার আনন্দ বক্সি, সঙ্গীত দিয়েছেন লক্ষ্মীকান্ত প্যারিলাল, সিনেমা সুহানা সফর।

শ্রোতা বন্ধু, বর্ষার প্রতিবন্ধা থিতিসি গোটে নূয়া কথা নিয়ে, সে কথা নিয়ে কেবে খুশির তো কেবে স্মৃতির, সেথি থিসি থন্ডা পবনর ছুঁয়া, আসুন সে সুন্দর থন্ডা পবনকে নিয়ে শুনমা এই গীতটা। সিনমা সচ্চিকা বুলবালা, শিল্পী কিশোর কুমার আও আশা ভোসলে, গীতিকার অমিত খান্না, সঙ্গীত দিয়েছেন বাপ্পি লেহরী।

শ্রোতা বন্ধু, মহম্মদ রফিঙ্ক সঙ্গীত আজীবী জীবন্ত। অনেক সুন্দর গীত সহিত রফি চলচ্চিত্র জগতকু দিয়েছেন এক সুন্দর অনুভূতি। রফিঙ্ক কণ্ঠরে রয়েছে প্রেমর সুকুমারতা, বিয়োগর বেদনা, দেশভক্তির অগ্নি, ভক্তির ভাব। তেবে কার্যক্রম শেষে আসন্তু শুনিবা এই গীতটি রফিঙ্ক কণ্ঠরে। গীতিকার মজরুহ, সঙ্গীত লক্ষ্মীকান্ত প্যারিলাল, কথাচিত্র পথর কে সনম।

0: শ্রোতা ভী নমস্কার আজির ঘর সংসারের কার্যক্রমর মু আপনার সমস্ত স্বাগত করুছি। প্রতবর্ষ জুন সাত তারিখ সমগ্র বিশ্বরে বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস পালন করা যায়। খাদ্য কেবল আমার ভোক মেটাইবাই নুহে বরং সুস্থ জীবন, উন্নত স্বাস্থ্য ও মানব বিকাশর মূল আধার অটে। কিন্তু যদি এই খাদ্য দূষিত, অস্বচ্ছ কিংবা অসুরক্ষিত হুয়ে তেবে এহা আম শরীর পাই বিপদর কারণ হইপারে। এই সচেতনতা সৃষ্টি করিবা হেউছি বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস পালনর মূল উদ্দেশ্য। আজির দ্রুত গতির জীবনরে আমি বহু সময়রে বাহার খাদ্য উপরে নির্ভরশীল হয়ে পড়ুছু। খাদ্য প্রস্তুত, সংরক্ষণ ও বিতরণরে সামান্য অবহেলা খাদ্যকু অসুরক্ষিত করিপারে। ফলস্বরূপ ডায়রিয়া, টাইফয়েড, ফুড পয়জনিং ভলি অনেক রোগ দেখা দেইথায়। বিশেষ করে শিশু, বয়স্ক ও রোগ প্রতিরোধক শক্তি কম থিবা ব্যক্তি মানে এহাদ্বারা অধিক প্রভাবিত হুয়ন্তি। খাদ্য সুরক্ষা কেবল সরকার কিংবা খাদ্য উৎপাদকঙ্ক দায়িত্ব নুহে, এহা চাষী, ব্যবসায়ী, বিক্রেতা এবং উপভোক্তা সমস্তঙ্কর মিলিত দায়িত্ব। আমি যদি খাদ্য কিনিবা, এহার গুণবত্তা, উৎপাদন তারিখ ও মেয়াদ অবধি আজি যাঞ্চ করিবা, স্বচ্ছ পরিবেশরে খাদ্য প্রস্তুত করিবা এবং সঠিক ভাবরে সংরক্ষণ করিবা, তেবে অনেক রোগরু রক্ষা পাইবা। আসন্তু আমি কিছু সরল অভ্যাস গ্রহণ করিবা। খাদ্য প্রস্তুতি ও পূর্বরু হাত ধোইবা, ফল এবং পনিপরিবাকু ভালোভাবে সফা করিবা, রন্ধা খাদ্যকু ঢাঙ্কি রাখিবা এবং বাসি কিংবা দূষিত খাদ্য খাইবারু বিরত রহিবা। এই ছোট ছোট পদক্ষেপ আম স্বাস্থ্য সুরক্ষারে বড় ভূমিকা নেইপারে। বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস আমাকে স্মরণ করায় যে নিরাপদ খাদ্য হচ্ছে উত্তম স্বাস্থ্যর ভিত্তি। সমস্তে যদি খাদ্য সুরক্ষা প্রতি সচেতন হওয়া, তেবে আমি এক সুস্থ, সশক্ত ও সমৃদ্ধ সমাজ গড়িপারিবা। আসন্তু এই বিশ্ব খাদ্য সুরক্ষা দিবসরে আমি শপথ নেবা নিজে সুরক্ষিত খাদ্য গ্রহণ করিবা এবং অন্য মানুষ মধ্য এ বিষয়ে সচেতন করিবা। কার্যক্রমে এথর আসন্তু শুনিবা মহিলা উদ্যোগী ভাগ্যসেনী পাত্রঙ্ক সহ এক সাক্ষাৎকার। তাঙ্কু সাক্ষাৎ করিছন্তি সঙ্গীতা সাহু।
1: নমস্কার শ্রোতা ভৌণী, আজির প্রগতি কার্যক্রমকু আপনমানকু স্বাগত। শ্রোতা ভৌণী, প্রতি সপ্তাহরে আমি এই কার্যক্রমরে এমিতি মহিলাঙ্কু ভেটি থাও যে মা, স্ত্রী, কন্যা, ভগ্নী হওয়া সহিত জনে শিক্ষয়িত্রী,

0: हेलो, आकाशवाणी संबलपुर, हेलो अनुरोध कार्यक्रम। हेलो, हाँ, किए कहते आज्ञा, परिचय देमा। जा हो भाई, केन्ता अछन? बढ़िया अछु। आपनकर फोन बड़ा तरसर लागसी बोली कहसन, आज लागला तो? जे भूली नहीं जाई तो आपण मानकर मने पाइबार भितरे, भल पाइबार भितरे आमे मने सबु बळे अछु। अमर वॉइस टा, अमर कथा वार्ता टा आपण सुनुन कि नहीं सुनुन मने रखिछन, हेतकी जथेष्ट आ गया। जे घरे समस्त भल अछन? हां,
1: घरे समस्त भल अछन। नानी
0: जे आजि केनो अछन? केनो
1: आजि घरे मने
0: घरे अछन? खरार जतन पातन करूछन? हां
1: नानी।
0: बेले केनडा सुनमा भाई?
1: আজি মন রে গুড়ি পেবে নানি
0: মন র?
1: হ্যাঁ নানি।
0: কেন গীতটা আজ্ঞা?
1: মন র গীতটা তো মজা না পড়ে নানি।
0: আচ্ছা, মন র জেন্সি গীত দেলে বি চলুবে তো? আজ্ঞা আজ্ঞা আজ্ঞা, ঠিক আছে। আপন গীত শুনুন, আউ আমকু এন্দা ভল পাইবাটা জারি রাখি থাউন। আমি প্রোগ্রাম কার্যক্রম দৌ নাই দৌ, পাখে থাউ নাই থাউ, আপন আমার আকাশবাণী কে সববেলে ভল পাউচন, সেতি লাগি বহুত বহুত ধন্যবাদ। আমকু ফোন করিচন, সেতি লাগি আপনকু বহুত বহুত ধন্যবাদ আজ্ঞা। আপনকর সাঙ্গ সাথী সমস্ত সঙ্গে আজ্ঞা। হ্যাঁ হ্যাঁ, নিহাতি নিহাতি, কোন আজ্ঞা, বহুত বহুত ধন্যবাদ আজ্ঞা আজ্ঞা।
1: তারপরে আমার পন্ডির সুভাষ কুমার সাহু, পটেল, লোকনাথ সাহু, লোকনাথ প্রধান, যশবন্ত পাইক, রাধাকান্ত ভাই, নারায়ণ মেহের, সেবারাম মেহের, গোবিন্দ মেহের, মুরলী মেহের, রবীন্দ্রনাথ মেহের, পঞ্চানন পন্ডিয়ার, হরেশ পড়ুয়া, দ্বিতীয় চন্দ্র শেষ, তারপরে আমার তরণী সেন নায়ক।
0: যা হো আজ্ঞা, কেতে লোক কু মনে রাখিছন?
1: শঙ্কর মেহের
0: আজ্ঞা আজ্ঞা। আপনার লম্বা তালিকা আছে নাই?
1: তারপরে এই আমার ভক্তজন ভাই, রাজেন্দ্র ভাই।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা, বহুত লোক আপন কইলে ন আজ্ঞা, সমস্ত আপনকর তরফ রু এই গীত কে আমি সমর্পিত করে দউচু আজ্ঞা আজ্ঞা আজ্ঞা। ছাড়ি দেলে? দেখুন তো দেখুন তো, নিহাতি নিহাতি। আমি সমস্ত আপনার জেন জেন মানুষ, আমার ভাই কহিলে সমস্ত আমার এই কার্যক্রম মাধ্যমে আমি সমর্পিত করে দেছি আপনার গীতটা। আসুন শুনমা, আগে ফোন করবে আজ্ঞা, ফোন কলে কথা হামা ফের।
1: হ্যাঁ নানি, জয় নানি,
0: ভালরে থাউন।

শুভ সন্ধ্যা শ্রোতা বন্ধু। শ্রোতা বন্ধু, আকাশবাণীর এই লোকপ্রিয় যুববাণী কার্যক্রমকু আপনমানঙ্কু আন্তরিক স্বাগত, অভিনন্দন এবং শুভেচ্ছা। উপস্থাপনারে মু আপনকর প্রিয় যুবসাথী প্রিয়ঙ্কা। শ্রোতা বন্ধু, প্রতিদিনের ব্যস্ত জীবন মধ্যরু কিছু সময় বাহার করি আপন মানে আম সহিত জড়ি হইথিবারু আমি অত্যন্ত আনন্দিত। যুববাণী কেবল এক কার্যক্রম নহে, এহা যুবপিঢ়ির ভাবনা, সৃজনশীলতা, স্বপ্ন এবং নূতন চিন্তাধারা, সকারাৎমক বার্তা ও প্রেরণাদায়ক অনুভূতিকু আপনমানঙ্ক নিকটরে পৌঁছাইবার এক মাধ্যম। শ্রোতা বন্ধু, আজির কার্যক্রমরে রহিছি বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস বিষয়ে রোচক আলোচনা, কিছু মনছুঁয়া গীত, গঙ্গাধর মেহের বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী মানঙ্ক সহিত সাক্ষাৎকার এবং কিছু অকুহা কথা। তেবে আসন্তু আরম্ভ করিবা আজ সন্ধ্যার যুববাণী কার্যক্রম এই মনছুঁয়া গীত সহিত। কথাচিত্র তালরু গীত রচনা করিছন্তি আনন্দ বক্সি, সঙ্গীত দেইছন্তি এআর রহমান এবং কণ্ঠশিল্পী হেউছন্তি অলকা ইয়াগ্নিক এবং উদিত নারায়ণ।

মহাপুরুষ, আর কেতে দুঃখ দেব, লাগ লাগ এনতা মর্দি হেলে কেনতা বঁচবি, কুটুম কেনতা পুষবি।

0: হে পিলে, বটর বাটর বন করগা, সভে তুম পড়। গ্রাম সেবক বাবু কাণ কহুছন মন দেইকি শুনু। হ গ্রাম সেবক বাবু কহ।
1: ভাই মানে ইটা কাহকে অজনা নুহে যে এসুর ফির থরে মড্ডি হইছে, চাষী কুলকে সাধি পকাউছে এই মড্ডি সতায়। বাকি আমি চাষী সমাজ মুটে হার নাই মানু, কাইছে বলে চাষী বিনে মুনু সমাজ বিলকুল তিষ্ঠি নাই পারে। চাষী ভাই খেতে তার হজারে ফল ফলাউছে, লাখেকে বুতা।

0: আইগো রে, দেখছ মঙ্গল?
1: ও, ঝাড় জঙ্গল নাইন বলি বর্ষা নাই এবার, আর মর্ডি পড়ুছে।
2: হ্যাঁ মঙ্গলু, হ্যাঁ, ঝাড় জঙ্গল গলা, কল কারখানা ধারকে ধার বসলা, তার জহর কুহুলাতে জলবায়ু পরিবর্তন হেলা, তার লাগি পায়ন বর্ষা অনিয়ম হয়ে কমি কমি যাওছে, আর মর্ডি দেখা দেউছে, ধান ফসল পুড়ি যাওছে। আর গোটে কথা,
1: কায় কথা আজ্ঞা?
2: কেন সার কেতে হিসাবে মাটি দেবার কথা আমি পরীক্ষা নাই করবার, ক্ষেতে বিন হিসাবে রাসায়নিক সার দেউছু, তার লাগি আদায় কমি যাওছে।
1: হেলে আমি কায় সার দেমু আর চাষ করমু? সে

0: দেখছ মঙ্গলু, গ্রাম সেবক বাবু কাঁ বইলে যে?
1: হে দে, দেখল তো খত খার বুহি নাই পারে বলস জি।
2: ইয়ে বুয়া, ইতার এতে গুমান বলে মুই আর জানিছে যে গ্রাম সেবক বাবু সার কথাটে কহিল, যদি আমি জৈবিক সার দেই চাষ করমু
3: আর অধিক অমল পাইব। আর জানিছ ই সার দেইকরি যেন ফসল পনিপরিবা হেবা সেসব নিরোগা আর মিঠা ভিল হেবা।
2: সত্যি কেন?

0: তুমি ঠিক ভাবিছ, তোমার মিতান সভে এন্তা ভাবুন, নিজর গুড়ে নিজে ঠিয়া হই শিখুন, বল বুদ্ধি খটেই চাষ বাস করি বনে দুই পয়সা পাউন আর সুখে রহুন।
1: ইয়ে নু নির্মা, হে দি কানা দেখুছু, মধুবাবাকে ডাক। আরে সভে আস, মর বি আমকে অটকাই নাই পারে। চাষি ভাই মানে আগকে মাড়ি চানু, দৈবী দুর্বিপাক বিরুদ্ধে আমার লড়াই জারি রাখুন।